0: বিহে হুদাইন কইলে নি আরকাকো পই হেরদি নি জাইলে নি।
1: এ ভগবান তিম্রো ধ্যান করাই ছ রামরা জাতি অরকাইকো ভারাই ছ।
0: মন্দির খোজেউ